0: শ্রোতা বন্ধু, আজ আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করা যাচ্ছি যা কেবল ব্যায়াম নুহে বরং এক সম্পূর্ণ জীবনশৈলী। সেই বিষয় হচ্ছে আন্তর্জাতীয় যোগ দিবস। প্রতিবর্ষ জুন 21 তারিখকে সমগ্র বিশ্বরে আন্তর্জাতীয় যোগ দিবস ভাবে পালন করা যায়। যোগ হচ্ছে ভারতের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির গোটিয়ে অমূল্য উপহার। হাজার হাজার বর্ষ পূর্বরু ঋষি এবং মুনি মানে মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ পাই যোগর সৃষ্টি করেছিল। যোগ শব্দটি সংস্কৃত শব্দ জুজ্রু আসিছি, যাহার অর্থ হচ্ছে যোড়িবা কিংবা একত্র করিবা। যোগ আম শরীর, মন এবং আত্মা মধ্যে সমন্বয় স্থাপন করে থাকে। এয়া কেবল কিছু আসন কিংবা শারীরিক কসরত নুহে, এয়া জীবনকু সন্তুলিত এবং সুন্দর করিবার গোটিয়ে কলা। আজির ব্যস্ত জীবনরে মানুষ বিভিন্ন প্রকারের চাপ, দুশ্চিন্তা এবং স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হেউচি। অনিয়মিত খাদ্যপেয, শারীরিক পরিশ্রমর অভাব এবং মানসিক চাপ যোগু মধুমেহ, রক্তচাপ, হৃদরোগ এবং মোটাপণ ভলি রোগ বড়ি চালিছি। এপরি পরিস্থিতিরে যোগ গোটিয়ে প্রাকৃতিক তথা সহজ উপায় যাহা আম সম্মুখরে আসিছি। কেবল শারীরিক নুহে, যোগ আম মানসিক স্বাস্থ্য পাই মধ্যে অত্যন্ত উপকারী। নিয়মিত প্রাণায়াম এবং ধ্যান কলে মন শান্ত রহে, একাগ্রতা বড়ি থাকে তথা চাপ এবং উদ্বেগ কমি থাকে। আজির ছাত্রছাত্রী, কর্মচারী এবং ব্যবসায়ী মানে যদি প্রতিদিন কিছু সময় যোগ করতে, তবে সে অধিক ধ্যান, শক্তি এবং আত্মবিশ্বাস সহ নিজের কাজ করে পারবে। শ্রোতা বন্ধু, আজ আমি আমার কার্যক্রমে আলোচনা করা যাচ্ছি আন্তর্জাতীয় যোগ দিবস সম্পর্কে। তবে এই বিষয়ে আলোচনা করা আজ আমার সহ উপস্থিত অনেক আমার জনে যোগ অধ্যাপিকা ম্যাডাম অর্চনা কর। তবে আসন্তু শ্রোতা বন্ধু, তাঁর সহ সাক্ষাৎ করা এবং তাঁর সহ আলোচনা করা আন্তর্জাতীয় যোগ দিবস সম্পর্কে অধিক কিছু কথা। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার
0: ম্যাডাম, আজ আপনার আমার বিকাশধারা কার্যক্রমকে বহুত বহুত স্বাগত।
1: ধন্যবাদ
0: ম্যাডাম। আজ আমার বিষয়বস্তুটি যোগ দিবস উপরে।
1: আজ্ঞা।
0: তবে ম্যাডাম, আমি যোগ দিবস বিষয়ে তো আগুক আলোচনা করা। তবে প্রথমে আপনি আমার শ্রোতা বন্ধু মানুষ এই যে যোগ, এই শব্দর অর্থ কোণ সে বিষয়ে টিকে জনাইবে।
1: আপনার জাঁথিবে আমার সরকার যেপরি ভাবে যোগ উপরে গোটিয়ে বিষয়টি এবর্ষ আমার লাগু করছেন, তবে আমি মানে আলোচনা করা যোগ শব্দটির অর্থ।
0: আজ্ঞা।
1: যোগ শব্দটি সংস্কৃত ধাতু জুজ্রু উৎপন্ন হয়েছে, যাহার অর্থ হচ্ছে যোড়া, মিশাইবা বা একত্র করা।
0: আজ্ঞা।
1: সাধারণ ভাবে যোগর অর্থ হচ্ছে শরীর, মন এবং আত্মার সমন্বয় স্থাপন করা। এহা কেবল কিছু শারীরিক ব্যায়ামর সমষ্টি নুহে, বরং এহা সম্পূর্ণ জীবনশৈলী। ভারতীয় প্রাচীন ঋষি মুনি মানে মনুষ্যর সর্বাঙ্গীন বিকাশ পাই যোগ উপরে পরিকল্পনা করেছিলেন।
0: আজ্ঞা।
1: যোগ মনুষ্যকে শারীরিক ভাবে সুস্থ, মানসিক ভাবে সন্তুলিত এবং আধ্যাত্মিক ভাবে সচেতন করে থাকে। যোগ মাধ্যমে মনরে থিবা চঞ্চলতাকু আমি কমাই পারিথাও।
0: আজ্ঞা।
1: তা সহিত একাগ্রতা বড়াই থাও এবং জীবনরে শান্তি তথা সন্তোষ আনি থাও।
0: আজ্ঞা।
1: মহর্ষি পতঞ্জলি তাঙ্কর যোগ সূত্ররে কহিছন্তি।

শ্রোতন্দু কার্যক্রমে থারা শুণবা সোনু নিগম এবং সুজেন কণ্ঠরে গুলজারঙ্ক রচনা সঙ্গীত অন্নু মল্লিক কথাচিত্র জানিমন।

শ্রোতাবন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবাই আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শুনিবা কার্যক্রমরে পরবর্তী ভক্তি গীত দুঃখ সাগরে ঠেলি দে গাইছন্তি তারিণী রঞ্জন জেনা, রচনা মহেশ্বর পণ্ডা।

শ্রোতাবন্ধু বর্তমান উপভোক্তাঙ্ক পাখরে পৌঁছিবা পাই সবুঠারু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বরকু।